0: বড় ভাই বলভদ্র, ভৌণী সুভদ্রা, শ্রী সুদর্শন সাথে ধরে শ্রীগুণ্ডিচা মন্দির যাবার পরম্পরা ও রীতিনীতি মানবীয় লীলার প্রতিফলন দেখা মিলে। রথযাত্রা পূর্বতট রেলপথ পক্ষর রাজ্যের প্রায় সমস্ত অঞ্চল এবং পড়োশী রাজ্য সংযোগ করুবা স্বতন্ত্র ট্রেন চলাচল করুছি। নয়াগড়ের চারিটি স্থান নয়াগড়, রণপুর, দশপল্লা ও খণ্ডপড়ার রথযাত্রা নিয়ে স্বতন্ত্র ট্রাফিক কটকণা জারি করা যাইছি। রথযাত্রা সময় সহর মধ্যকে প্রবেশ নকরি বিকল্প রাস্তা ব্যবহার করা লাগি পুলিশ প্রশাসন পক্ষর জনসাধারণ অনুরোধ করা যাইছি। নবরঙ্গপুরে শ্রীগুণ্ডিচা যাত্রা পাই প্রস্তুতি কার্য শেষ হয়েছে। 53 বর্ষ ধরে পূজা পাওয়া প্রভু শ্রীজগন্নাথ রথযাত্রা পাই সুসজ্জিত রথ প্রস্তুত রয়েছে। পর্যটকঙ্ক সুরক্ষা ব্যবস্থা আহুরি সুদৃঢ় করা পাই পুরীঠারে সুরক্ষিত পর্যটক অভিযান শুভারম্ভ করা যাইছি। কার্যক্রমরে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা যোগদেই বৃত্তিগতভাবে তালিমপ্রাপ্ত লাইফগার্ড মানঙ্কু সরকারি লাইসেন্স প্রদান করিছন্তি। এহাসহ জরুরীকালীন পরিস্থিতির মোকাবিলা ও উদ্ধার কার্যকু ত্বরান্বিত করিবা পাই আধুনিক বেলাভূমি সুরক্ষা এবং উদ্ধার উপকরণগুলিকর উদ্ঘাটন করিছন্তি। প্রত্যেক পর্যটকঙ্ক সুরক্ষা সুনিশ্চিত করা সরকারঙ্কর সর্বোচ্চ প্রাথমিকতা বলে শ্রীমতী পরিডা কহিছন্তি। মুখ্য শাসন সচিব অনুগরঙ্ক অধ্যক্ষতায় ভুবনেশ্বর খারবেল ভবনস্থিত সম্মেলনী কক্ষে সচিবস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। বৈঠকের চলিত মাসর 15 দিন মধ্যে হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যগুলিকর সমীক্ষা করা যাইছি। গ্রিনফিল্ড আলুমিনিয়াম প্রকল্প লাগি চুক্তি স্বাক্ষর, পূর্ব ক্ষত্রিয় পরিষদ বৈঠক, ওড়িশা গভীর সামুদ্রিক মিশন কার্যক্রম এবং রাজ্য পুলিশকু বিশেষ সম্মান আদি বিষয়গুলিক উপরে বৈঠকের আলোচনা করা যাইথিলা। এই অবসরে আজ রথযাত্রা ঠারু নীলাদ্রি বিজে পর্যন্ত সুপরিচালনা লাগি সর্বোত্তম সেবা যোগাই দেবাকু সচিবমানঙ্কু মুখ্য শাসন সচিব শ্রীমতী গর্গ নির্দেশ দেইছন্তি। ময়ূরভঞ্জস্থিত শিমিলিপাল জাতীয় অভয়ারণ্যের মহাবল বাঘ সংখ্যা 35 বৃদ্ধি পাই বন বিভাগের ক্যামেরা ট্রাপ সর্বেক্ষণর জনাপড়ি। ডিসেম্বর 2024 জানুয়ারি 2025 মধ্যে হয়ে সর্বেক্ষণের 32 বাঘ চিহ্নট হয়েছিল। গুণাত্মক স্বাস্থ্যসেবা যোগাই দেওয়া উদ্দেশ্যে মালকানগিরি জেলা মুখ্য চিকিৎসালয় সম্মেলনী কক্ষে উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। জেলাপাড় অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকরে জেলার সমস্ত স্বাস্থ্য অধিকারী যোগদাই রাজ্য সরকারঙ্ক স্বাস্থ্য কার্যক্রমগুলিক সম্পর্কে আলোচনা করেছিলেন। দেবগড় জেলাপাড়ক বিকাশ ভবন সম্মেলনী কক্ষে জেলাস্তরীয় রাজস্ব সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলাপাড়ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকরে ভূ রাজস্ব, জলকর, পটাবণ্টন ও হাইটেক সর্ভে অধীনে সংশোধন মামলাগুলিক উপরে আলোচনা হয়েছিল। মালকানগিরি জেলার সমস্ত সরকারি উচ্চ বিদ্যালয়গুলিকরে আসপায়ার কার্যক্রম অধীনে প্রি বেসলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড পরীক্ষা পূর্বর ছাত্রছাত্রী শিক্ষাগত স্তর ও দুর্বলতা মূল্যায়ন করে সে আবশ্যকীয় প্রশিক্ষণ দেওয়া উদ্দেশ্যে এই পরীক্ষা করা জনাপড়ি। নবরঙ্গপুর জেলায় গতকাল সুদ্ধা 20% নিয়ন্টিয়া বর্ষা যোগ চাষ কার্য বাধাপ্রাপ্ত হয়ে জনাপড়ি। জেলা কৃষি বিভাগ সূচনা অনুযায়ী নিয়ন্টিয়া বর্ষা যোগ মাত্র 32% চাষ কার্য সম্ভব হয়ে পড়ছে। জেলার 1,23,000 হেক্টর অধিক জমিরে ধান রুয়া লক্ষ্য ধার্য করা এপর্যন্ত মাত্র 24,386 হেক্টর জমিরে রুয়া কার্য শেষ হয়েছে। পানিপাগ ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পুরী সমেত রাজ্যের বিভিন্ন স্থানে বর্ষা জারি রয়েছে। ভুবনেশ্বর পানিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে 20 জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক সূচনা জারি করা গত 24 ঘণ্টা মধ্যে পুরীতে সর্বাধিক 143.8 মিলিমিটর বর্ষা রেকর্ড করা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ আসন্তু শুণবা রথযাত্রা সময়ের স্বাস্থ্য সতর্কতা এ সম্পর্ক আলোচনা করছেন ডাক্তার নন্দা দ্বিবেদী।
2: আজি হেউছি পবিত্র আষাঢ় শুক্ল দ্বিতীয়া, জগতরনাথ মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর রথযাত্রার দিন। এহাকু গুণ্ডিচা যাত্রা বা ঘোষ যাত্রা মধ্য কুয়াযায়। শ্রীক্ষেত্র পুরীর রথযাত্রা বিশ্ব প্রসিদ্ধ। এহা ব্যতীত ভারত ও ভারত বাহারে মধ্যে অধিকাংশ স্থানরে এহা পালন করা যাউছি। এথিপাই ভক্তমানক মনরে প্রবল উৎসাহ, উদ্দীপনা

0: যে মহাপ্রভু অহংকার সহতি না, কিন্তু কোণী অন্য কারণর মধ্যে এ কথা ঘটি থাইপারে। মহাপ্রভু বিনা টাহিয়ারে গুমুট ভিতর বড়দাণ্ড আসবা এটা মধ্যে আমারা গ্রহণীয় হয়ে পু না, আমি তাকে বহুত দুঃখর সহিত আমি গ্রহণ করুছু। কিন্তু কোণ হয়েছি, কোণ হল গুমুট ভিতরে মহাপ্রভু কাহিকি এত সময় রহলে, এটা পরবর্তী সময়ের হি আমি আপনার কইপারু বা আপন তাকে অন্য মাধ্যমর মধ্যে জাঁপারে। তবে এতিকি কথা যে মহাপ্রভু আসবার আজ টিকি বিলম্ব কলে, আবে অরুণ স্তম্ভ পাখে মহাপ্রভু অটকি রয়েছেন, এতিকি সূচনা আমি আপনার দৌছু। আবর্তী সময়ের মহাপ্রভু রথারূঢ় হবে এবং মহাপ্রভু সেবক মানে বর্তমানে পহণ্ডি করা প্রয়াস করছেন, এবং মহাপ্রভু আসিযে ভাল লাগুছি আমি, যেহেতু মহাপ্রভু চলমান হবার মধ্যে আমি লক্ষ্য করুছু। তবে সবু তাঁকর ইচ্ছা, আমি যেতবে কোণী অসুবিধা অঘটন ইয়াকু দেখু, সেতবে আমার নিয়ন্ত্রণ বাহার যেতবে কথা চালি যায়, আমি সেতবে গোটিয়ে মাত্র কথা কহু যে মহাপ্রভুঙ্কর ইচ্ছা, তাঁকর যাহা ইচ্ছা হব সেই অনুসারে হব, সেথিরে কিয়ে কোণ কলা নকলা সেইটাকে আমি বর্তমান তার বিচার করা বা তার নির্ণয় করা এটা আম পক্ষের সঙ্গত নুহে। তবে যাহা হোক, মহাপ্রভুঙ্কর এই যে লীলা, এই যে লীলা ইয়ে মধ্যে গোটে লীলা, আপনার জাঁতি অতীতরে অনেক দুর্ঘটনা ঘটিছে, তাকে মধ্যে মহাপ্রভুঙ্কর সেবক মানে যে মহাপ্রভু চারমাল উপরক ন উঠবা, মহাপ্রভু চালমার উপর ওলাইলা বেড়ে গড়ি পড়া, এসব কথা যে হয়েছে তাকে মধ্যে তাঁকর ইচ্ছা বা তাঁকর লীলা ভাবে কুহযাই। তেমন এবে কাহিকি মহাপ্রভু অটকিছেন, তাঁকু মধ্যে তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করা যাও, পরবর্তী সময়ের আমি দেখিবা মহাপ্রভু কোণ করুছেন। তেমন এই হচ্ছে কথা। দ্বিতীয় কথা হল যে আজি করোন ভিতরে আমি দেখুছু, মু গতকালি এই যে শ্রীমন্দির প্রশাসন আর জেলা প্রশাসন তরফর গোটে রূপরেখ প্রকাশ পায়ে গোটে পুস্তিকা, সে পুস্তিকা মু পড়ুলি, মু দেখিলি সেতরে বহু স্থানের লেখা হয়েছি এবর্ষ কঠোর অনুশাসন প্রয়োগ করা যাব, অনধিকৃত লোক রহবে না করোন ভিতরে। কিন্তু এবে আমি করোন কু দেখুছু, করোন তো ভর্তি হয়ে যাইছি, তেমন করোন যে ভর্তি হয়ে যাইছি এতে প্রশাসনের যে পদক্ষেপ, সে পদক্ষেপটা কিভাবে ভাবে কার্যকারী হয়েছে তাকে মধ্যে দেখিলা বেড়ে আমি টিকি মনে সন্দেহ আসুচি। অনধিকৃত লোক কিছু করোন ভিতরক বহু বাটরে চালি আসিবার সম্ভাবনা মধ্যে রুচি। তবে যাহা হোক, রথরে যেতবে ঠাকুর মানে আরূঢ় হয়ে যাবে এবং রথ টাঁপাই যেত চারমাল খোলা হব, প্রশাসন তার দায়িত্ব নিয়ে করোন নিশ্চিত ভাবে খালি করব। এপর্যন্ত কোণী অঘটন দুর্ঘটনা আমার আখিরে পড়ি না, লোক মানে বেহোস হওয়া আমি গত রথযাত্রা মানুষ দেখিছু, বারম্বার লোক মানে বেহোস হয়ে যাতে, স্ট্রেচরের তাঁকু বুহা হুয়ে, এপর্যন্ত সে প্রকার গোটিয়ে মধ্য দৃশ্য আমার আখিরে পড়িনি। তেমন অন্য সবু দৃষ্টি দেখলে সবু ঠিক অছি, কিন্তু মহাপ্রভু বর্তমান অরুণ স্তম্ভ পাখে গোটে পটক ঢলিকি রয়েছেন সেবক মানে, তাঁকু এপট সেপট ঢলাউছেন, কিন্তু মহাপ্রভু চলমান হো না, তাঁকর ইচ্ছার এই ব্রহ্মাণ্ড চাল হেতু, তেমন সবুক তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করবার এক মানসিকতা আমি বি গ্রহণ করেথিবারু, আমি কেবল অপেক্ষা করে পার কোণ করে পার। তেমন যেতবে মহাপ্রভু আসবা কথা আসন্তু, বিলম্ব কিছু হয়ে না, এবে মধ্যে মহাপ্রভু আসলে এই যে তিনটা ভিতরে সবু পহর ছেড়া পহরা শঙ্করাচার্য দর্শন এসব কথা আছে, তাহা মধ্যে নির্বিঘ্নরে হয়ে পার, এবং নীতিকে টিকি ত্বরান্বিত কলে ঠিক সময়ের যে ধার্য রথ টণা আছে চারটা বেড়ে, সে সময় মধ্যে অতিক্রান্ত হব না এবং সবু কাম সুবিধারে হয়ে যাব। সবুক মহাপ্রভুঙ্কর ইচ্ছা উপরে ছাড়ি দিয়ে আমি বসিবা, আমি কেবল আমার কর্তব্য করা, আমার পুরুষার্থ আমি করা, যে দায়িত্ব আমি যা দিয়া হয়েছি আমি সে সব দায়িত্ব,
1: অধ ঘন্টা ডেরি হয়েছে
0: সে ডেরিটা কিছু বড় কথা নুহে, আমি অতীত বর্ষর অভিজ্ঞতার আপনার কহিপারু যে অধ ঘন্টা ঘন্টে ডেরি মধ্যে সবু চলাই নিয়া যায় এবং তাকে সমাহিত করি ঠিক সময়ের রথ টণা মধ্যে হয়ে যায়। এইসব প্রারম্ভিক পর্যায়ের বিলম্ব মধ্যে পরবর্তী সময়ের সুধারি নবার যে প্রশাসনের ব্যবস্থা, সে ব্যবস্থা আমি আমি দেখিছু, তেমন সেপাই কোণী ব্যস্ততার কারণ নাই, কিন্তু আমার সমস্ত অপেক্ষা রয়েছে মহাপ্রভু কতবে চারমাড়ের বিরাজমান করবে। মহাপ্রভুঙ্কর এই যে লীলা কথা আমি কুচু, এ সম্পর্কে ডক্টর নরেশ দাস আপনার টিকি কোণ কুহতু।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অস্তি প্রশস্ত ললিত লবণাব্ধি তীরে নীলাচলাঞ্চল তটি মুকুটায়মান এক স্ত্রীমূর্তি কুহনাকৃত চিত্রমূর্তি লক্ষ্মীপতি সকল দৈবত বন্দনীয়।

যেতে তোরু ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীলনগরকু আস এ নীলাদ্রি মণ্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবুকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্টনাদ যেঠা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যি কোণ আপনার সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রাচ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজি কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজি দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যে পদক বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্যে আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদক বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদক ধোই দেবাকু চাহে টিকিয়ে পূর্ব আপন মানে শুনেছিলেন ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই মুহূর্ত সেইপা তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি আসতে ভক্তর আখির নীরে তাঁকর পাদক ধোবা আহ কি সুন্দর ভাবে ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে তাকে শ্রবণ করে মো দেহ এবে মধ্যে লোম ডাঙ্করে উঠেছি প্রভু এড়ে ভাগ্য মর হব কি বৃন্দাবনেশ্বরী সেবকী আপনার যদি মু সেবা ন করি পারিলে নাহি

0: ଶକ୍ତି ପ୍ରତିଷ୍ଠା ହେଉ, ଯେଉଁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଯୁଦ୍ଧ ବିଭୀଷିକା ଦେଖାଯାଇଛି, ଲୋକମାନଙ୍କ ଭିତରେ ବହୁତ ପ୍ରକାର ଅସାମଞ୍ଜସ୍ୟତା ଦେଖାଯାଇଛି, ଲୋକମାନଙ୍କ ଭିତରେ ବହୁତ ବିଭୀଷିକା ଦେଖାଯାଇଛି, ସେ ସବୁର ସମାଧାନ ହେଉ, ଆଉ ଏଇ ପୃଥିବୀ ପକ୍ଷରେ ଜନସମାଜ ଏମିତି ଆହୁରି ଭଲ ଉନ୍ନତ ସ୍ରୋତରେ ଆଗେଇ ଯାଉ।
1: ଅଭିଷେକ ଦାସ କଟକରୁ ଆସିଛି। ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ମୁଁ ପୁରୀ ଆସେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାକୁ। ସୌଭାଗ୍ୟର କଥା ଆଜି ମୋର ଜନ୍ମଦିନ, ମୁଁ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ସବୁବେଳେ ପ୍ରାର୍ଥନା କରେ, ପ୍ରଭୁ କୋଟି ଜନ୍ମର ପୁଣ୍ୟବଳେ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚାରେ ଜନ୍ମ ମିଳେ, ଆପଣ ମୋତେ ଆଜି ଜନ୍ମ ଦେଇଛନ୍ତି, ମୁଁ ଆପଣଙ୍କ ଋଣ ଏ ଜନ୍ମରେ ଶୁଝିପାରିବିନି, କିନ୍ତୁ ସେମିତି ହସି ଖୁସିକି ଏ ସଂସାରରୁ ମୁଁ ବିଦାୟ ଦିଏ। ଦେଖନ୍ତୁ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ମୁଁ ନିଜକୁ ସମର୍ପିତ କରିଦେଇଛି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ। ଆଜି ସବୁଠୁ ଗୋଟେ ବିଚିତ୍ର ଜିନିଷ ଘଟିଲା, 22 ପାହାଚରେ ମହାପ୍ରଭୁ 2 ଘଣ୍ଟା ଧରି ଅଟକି ରହିଲେ, ଆସିଲେନି, ହୁଙ୍କିଲେନି, ମୁଁ ଜାଣିପାରୁନି କ'ଣ ମହାପ୍ରଭୁଙ୍କ ବରାତ ଥିବ। ତାପରେ ଆଉ ଗୋଟେ ଦୁର୍ଭାଗ୍ୟଜନକ କଥା ଘଟିଲା ଯେ ଆଜି ତାଇଆଟା ମହାପ୍ରଭୁଙ୍କର ଖସିଗଲା, ଯେଉଁଟାକି ମହାପ୍ରଭୁ ଜାଣିଥିବେ କ'ଣ ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିବ ଆମେ ତ କହିପାରିବାନି, କିନ୍ତୁ ଏତିକି ନିବେଦନ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଦ ତଳେ ମୋର ଶରଣାପନ୍ନ ଯେ ମହାପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କ ଭକ୍ତ ଯେଉଁଭଳି ଭାବରେ ଆଜି ଓଦାରେ ଛିଡ଼ା ହେଇ ଆପଣଙ୍କୁ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆପଣ ସଦାସର୍ବଦା ଘଣ୍ଟା ଘୋଡ଼େଇକି ରଖ।
2: ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆଜିର ଏହି ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ପବିତ୍ର ରଥଯାତ୍ରାର ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ଉପନୀତ। ବର୍ତ୍ତମାନ କେବଳ ରଥ ଟଣା ପର୍ବ, ପ୍ରଥମେ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କର ତାଳଧ୍ୱଜ ବା ହଳଧ୍ୱଜ ବା ଲଙ୍ଗଳଧ୍ୱଜ ରଥ ଟଣା ଆରମ୍ଭ ହେବ। ବର୍ତ୍ତମାନ 3 ରଥରେ ଗଜପତି ମହାରାଜ ଛେରା ପହଁରା କାମ ସାରି ରାଜନଗରକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିସାରିଲେଣି, ଏବଂ ଯେଉଁ ପରବର୍ତ୍ତୀ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରଥ ଟଣା ତା ମଧ୍ୟ ସୁରୁଖୁରୁରେ ହେବ। ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ଆବେଗ, ଯେଉଁ ଉତ୍କଣ୍ଠା ଯେ ଆମେ ସମସ୍ତେ ରଥ ଦୌଡ଼ି ଛୁଇଁବା, ରଥ ଟାଣିବାରେ ସାମିଲ ହେବା, କାରଣ ମହାପ୍ରଭୁଙ୍କର ରଥ ଦୌଡ଼ି ଛୁଇଁ ଯେ ରଥ ଟାଣେ ସେ ସେଇଭଳି ଭାଗ୍ୟବାନ ନହେଲେ। ପୁରୀ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଆଜି ପ୍ରତିକୂଳ ପାଗ ସତ୍ତ୍ୱେ, ବର୍ଷା ସତ୍ତ୍ୱେ, ଆଜି ଇନ୍ଦ୍ର ଦେବତାଙ୍କର ବର୍ଷାକୁ ଖାତିର ନ କରିକିରି ସମସ୍ତେ ଆଜି ଓଦା ସରସର ହେଇ ମହାପ୍ରଭୁଙ୍କର ରଥ ଟାଣିବା ପାଇଁ ବ୍ୟଗ୍ର। କାରଣ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର ହେଉଛନ୍ତି 14 ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଅଧିପତି। ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର ତାଙ୍କର ଯେଉଁ ତାଳଧ୍ୱଜ ରଥ, ସେ ରଥର ଚକ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ 14, ସେଇଥିପାଇଁ ସେ ହେଉଛନ୍ତି 14 ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଅଧିପତି। ତେଣୁ 14 ବ୍ରହ୍ମାଣ୍ଡଙ୍କ ସମ୍ମିଶ୍ରଣରେ ଯେଉଁ ଜୀବ ପରମ ବା ଜୀବାତ୍ମା ପରମାତ୍ମା ଆଜି ଯେମିତି ଏକ ହେଇକିରି ପ୍ରାଣମୟ ହେଇଯାଏ, ଜୀବନ୍ତ ହେଇଯାଏ, ଯେମିତି ସିଦ୍ଧ ବଳଦେବ ବଳଭଦ୍ର ଯେମିତି ସ୍ୱୟଂ ସ୍ଥୂଳ ଜଗତର ପ୍ରତୀକ, ଏହି ସ୍ଥୂଳ ଜଗତ ହେଉଛି, ଏହି ମାୟାମୋହ ବିଜଡ଼ିତ ଜଗତ ହେଉଛି କ'ଣ ନା ଚତୁର୍ଦ୍ଦଶ ଭୁବନର ସମାହାର। ଚତୁର୍ଦ୍ଦଶ ଭୁବନ କହିଲେ ଆମେ କ'ଣ ବୁଝୁ ନା ଭୂଲୋକ, ଭୁବଲୋକ, ସ୍ୱଲୋକ, ମହଲୋକ, ଜନଲୋକ, ତପଲୋକ, ସତ୍ୟଲୋକ, ଅତଳ, ବିତଳ, ସୁତଳ, ତଳାତଳ, ରସାତଳ, ମହିତଳ, ପାତାଳ। ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଏ ଚତୁର୍ଦ୍ଦଶ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଯିଏ ଅଧିପତି, ଯିଏ ନାୟକ, ବଡ଼ ଠାକୁର, ଯିଏକି ଶ୍ରୀମନ୍ଦିରର ମାଲିକ, ଖାତା ଖତିଆନ ସବୁ ତାଙ୍କରି ନାଁରେ ଅଛି, ସେ ଏଭଳି ଏକ ବିଶ୍ୱର ଠାକୁର ଆପଣ ଏଭଳି ଦେବତାଙ୍କୁ ଆଉ କେଉଁଠୁ ଦେଖିଛନ୍ତି? ଇଏ ହେଉଛନ୍ତି ସେଇ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର, 14 ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଯିଏ ଚତୁର୍ଦ୍ଦଶ ଭୁବନର, ଚତୁର୍ଦ୍ଦଶ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଯିଏ କର୍ତ୍ତା, ସିଏ ହେଉଛନ୍ତି ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର। ଏହି ସମଗ୍ର ଭୁବନମାନଙ୍କର ଶରୀର ବ୍ୟବସ୍ଥାକୁ ଆଖି ଆଗରେ ରଖି 14 ପ୍ରକାରର ପ୍ରାଣୀ ବା ଜୀବ ବାସ କରନ୍ତି। ଜଗତର ସକଳ ଜୀବ ପରାଗତି ହେଉଛି 14 ଲକ୍ଷ, ଏବଂ ଏହି ଭେଦ ଅନୁସାରେ ପ୍ରତ୍ୟେକ ଜୀବର 14 ପ୍ରକାର ଗତି ହେଇଥାଏ। ତେଣୁ ଭଗବାନ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର ହାତରେ ଲଙ୍ଗଳ ଧରି 14 ମାୟାମୋହ ବନ୍ଧନକୁ କାଟିବା ନିମନ୍ତେ 14 ଚକ ବିଶିଷ୍ଟ ଯେଉଁ ତାଳଧ୍ୱଜ ରଥ ବା ହଳଧ୍ୱଜ ରଥ ବା ଲଙ୍ଗଳଧ୍ୱଜ ରଥ ଏହି ରଥରେ ବିରାଜମାନ କରିସାରିଲେଣି। ରଥରେ ଜଗତଗୁରୁ ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ଦର୍ଶନ କରିସାରିଲେଣି। ଗଜପତି ମହାରାଜ ছেড়া পহরা করে সারে বর্তমান তাড়ধ্বজ রথ প্রস্তুত হয়ে রয়েছে সাড়ু নির্দেশ আসলে ভক্ত মানে টাণিকি নিয়ে ঘোর ঘরঘর নাদরে চতুর্দিক প্রকম্পিত করি আজ রথ এই দাণ্ডরে গড়ব ইয়ে দাণ্ড হচ্ছে বড় দাণ্ড এভাবে দাণ্ড পৃথিবীতে আউ কোটি না এভাবে দাণ্ড তিন কিলোমিটর দাণ্ড শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির ইয়ে দাণ্ড এবে এবে এভাবে ভাবে নামিত হয়েছি সেই পবিত্র বড় দাণ্ড এবং বর্তমান যে বড় ঠাকুর বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথর অল্প সময় গড়ব সেই প্রসিদ্ধ বিশ্বপ্রসিদ্ধ এই শেষ পর্যায়ের উপনীত হয়েছে এই রথযাত্রার পরবর্তী ধারা বিবরণ দেওয়া পাই মো প্রথম কেন্দ্রকে আপন মানুষ দিয়ে দেছি জয় জগন্নাথ
3: জয় জগন্নাথ জয় জগন্নাথ বাস্তবরে আজ যে যাত্রা আষাঢ় শ্যামল পক্ষে দ্বিতীয়া পুষ্যা সংযুতে চরাচর হিতায় অর্থে ঘোষ যাত্রা বিধিয়তে ই হচ্ছে সেই ঘোষ যাত্রা যে ঘোষ যাত্রারে সমস্ত জগতর কল্যাণ করিবা নিমন্তে আজি সে আষাঢ় মাসর দ্বিতীয় তিথি যে দ্বিতীয়া তিথিরে মহাপ্রভু আজি প্রাবৃত রাস এটি নিজে প্রদর্শিত করছেন বা সমস্ত আজি গোপী গোপাঙ্গনা মানঙ্গ সহিত সতে যেপরি সে দ্বাপর যুগর প্রাবৃত রাস আজি এইঠারে করছেন এই সিংহদ্বার সম্মুখে বড় ভাই বলভদ্রঙ্ক রথরে যে চারিগোটি ঘোড়া বা অশ্ব বর্তমান যোচা সারা সুন্দর ভাবে বর্তমান দৌড়ি যে বাসুকী নামকর রজু তাকু মধ্যে বন্ধা যাচ্ছি ঘোড়া যে ঘোড়া হচ্ছেন প্রতীক অশ্ব মানুষ জীবনর যে জীবন সংসারক যেত অধিক অধিক আগে নেওয়া সে ঘোড়া হচ্ছে এক কর্মর প্রতীক সেইপাই যেতবে গজপতি মহারাজ শ্রীমন্দিরের প্রভুঙ্ দর্শন করা যাই দক্ষিণ দ্বার দিয়ে যাই দক্ষিণ দ্বারর যিয়ে রয়েছে বাহন সি হচ্ছেন ঘোড়া অশ্ব কাহিকি না ঘোড়া তার জীবনরে কেবে হেলে বি শুয়ে না আদিন ঘোড়া তলে শই পড়ে সেইদিন তার মৃত্যু হয়ে থাকে দক্ষিণ দ্বার হচ্ছে অর্থর দ্বার গোটে রাজাপাই অর্থর আবশ্যকতা রয়েছে তার প্রজার পালন পাই ঠিক সেইপরি মানুষ জীবন কর্ম চঞ্চল হওয়া ঘোড়া পরি গতি করছেন ইয়ে বড় ভাই বলভদ্র কর্মর প্রতীক তাঁকর যে চারিগোটি ঘোড়া বা চারিগোটি অশ্ব শঙ্খ সুচিত্র অঙ্গত মেঘনাদ আর মা জগজ্জননী দেবী সুভদ্রাঙ্কর রথর যে অশ্ব রোচিকা মোচিকা জিতা অপরাজিতা এবং তাঁকর যে রথর যে দৌড়ি যা হচ্ছে স্বর্ণচূড় নামক রজু আর বড় ভাই বলভদ্রঙ্ক সহিত যেতবে জগন্নাথক রথক আমি তুলনা করিবা তাঁকর মধ্যে অশ্ব রয়েছে কলা ঘোড়া বিপরীত ভাবে জগন্নাথ হচ্ছেন কলা রঙ কিন্তু তাঁকর ঘোড়া বা অশ্ব হচ্ছে ধরা বড় ভাই বলভদ্র শশাঙ্ক ধবল কিন্তু তাঁকর অশ্ব হচ্ছেন কলা ঠিক সেইপরি মধ্যে তাঁকর যে চারিগোটি যে ঘোড়া রয়েছে জগন্নাথঙ্কর অশ্ব তাহা মধ্যে জ্ঞানর প্রতি ভক্তির প্রতীক জগন্নাথ হচ্ছেন ভক্তির প্রতীক বড় ভাই বলভদ্র হচ্ছেন বিশ্বাসর প্রতীক মা দেবী সুভদ্রা হচ্ছেন জ্ঞান যদি সেই ঠিক সেইপরি দুই গোটি যে শুক পক্ষী আমি দেখুছু যে কলস দধি নৌতি পাখে যে দুই গোটি শুক পক্ষী রয়েছেন বড় ভাই বলভদ্রঙ্কর সি হচ্ছে দুইটি শুয়া শ্রদ্ধা এবং বিশ্বাস মা দেবীঙ্কর শ্রুতি আর স্মৃতি মধ্যে তাঁকু কুহাযায় আর ঠিক সেইপরি জগন্নাথঙ্কর রথর দুই গোটি শুয়া যা হচ্ছে জীব ও পরম যি সংসারের একমাত্র পুরুষ হচ্ছেন পুরুষোত্তম সে পুরুষোত্তমঙ্কর জগন্নাথঙ্কর নন্দীঘোষ রথর যাহা অশ্ব শঙ্খ বলাহক শিয়ত হরিদাস এবং রজু হচ্ছেন শঙ্খচূড় নামক রজু সুন্দর ভাবে শৃঙ্খলিত ভাবে কিপরি রথর এই যে টোড়া কার্য আরম্ভ করা যাব বর্তমান নির্দেশ দিয়া যাচ্ছি আরক্ষী বাহিনী মানুষ নির্দেশ দিয়া যাচ্ছি আবুঠার বড় কথা হচ্ছে শ্রীমন্দিরর মুখ্য প্রশাসক এতে সমর্পিত ভাবনার প্রভুঙ্কর কার্য সম্পাদন করা যাব নিজে তত্ত্বাবধান করছেন তাকে দেখুছেন শৃঙ্খলিত ভাবে কেমিতি হব চারমাল বন্ধা ফিটা যাওয়া আরম্ভ করে দীর্ঘ তিন ঘণ্টা হব আমি দেখুছু এই রাধাবল্লভী মঠ সম্মুখে শৃঙ্খলিত ভাবে মহাপ্রভুঙ্কর কার্য কিপরি হব সে মধ্যে ଚିନ୍ତା ଚେତନାରେ ନିଜକୁ ସମର୍ପିତ କରିଦେଇଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ନିକଟ।

শ্রোতা বন্ধু নমস্কার। আমার ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুচান্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলরে সেবানঙ্কর বিকাশ সম্ভব হই পারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: শ্রোতা ভাই বোন মানে আপনার সমস্ত রথযাত্রার গুরদুটে শুভেচ্ছা আর
1: জুহার।
0: দাদা তুমকে বি শুভেচ্ছা আর জুহার।
2: হশি তোমকে বি শুভেচ্ছা আর জুহার।
0: আর শ্রোতা ভাই বোন মানে আপনার তো শুভে জানসন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি। বুঝলে দাদা?
2: হশি
0: আজ তো আমার এই পৃথিবীর কহ সবুঠানু বড় যাত্রা রথ যাত্রা
2: আর
0: তিনি ঠাকুর পুরা সর্বসাধারণ থে আসি করি সবকর দুঃখ সুখ বুঝছন ভক্তগণ মানে সবে নিজর হায়ার গুহার কহেসন। আর ইথির নু ই সন্দেশটা মিলসি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ থি আমি সবে সমানে।
2: হেতি লাগি সে হিসাবরে আজিরকা আমি সমস্ত জমা হই করি সেন পূজা কলা নি কে।
0: হই হই হই। আর ই রথ যাত্রাটা অষাঢ় মাসর শুক্ল পক্ষ দ্বিতীয়া তিথিরে হেসিগা
2: হয়েগা।
0: হেলে দাদা, যেনতা আমার ভগবান মানে আমার মানকর ভিতরে ভেদভাব নি করন কিনি, হেনতা যেন বর্ষা পায়নটা আছে সে বি কাহার উপরে ভেদভাব নি করে।
2: হয়েগা, হেটা তো ঠিক কহল।
0: হেলে সে পায়নটা কেতে মূল্যবান হেটা আমকে বুঝবার আছে দাদা। আর ই বর্ষা পায়নকে আমকে সঞ্চয় করবার আছে।
2: হয়েগা, আর ভেদভাব কথা যেন কহল, ভেদভাব বলে আমি হি করুছু বলে আমি হি পরিবেশকে খারাপ করুছু বলে করে এই ভেদভাবটা বর্ষা পানির টিকে টিকে আজকাল দেখা যাচ্ছে।
0: হয় হয় হয়। তো দাদা, আমার এই বর্ষা পানকে যে সুবিধা আমার দ্বারা হে পারুছে সে হিসাবে পানটাকে আমাকে সঞ্চয় করবার আছে, কা করে কি সে পান একা আমার জলস্তরকে বড়াবা আর চাষবাস থি কাম দেবা যদি আমি সে পানকে সঞ্চয় করি করে রখি দিমা। হেনতা ন দাদা, আমার ক্ষেত বাহাল মানে বি যদি উর্বর হে কর রহেবে আমি সেমানকর স্বাস্থ্য রক্ষা করমা বলে আমার চাষবাসটা ভল হবা।
2: ঠিক কহল শশি, হেতি লাগি তো ইয়াচিন ক্ষেত বচাও অভিযানটা আরম্ভ হয়ে গেলান।
0: হই হই হই। আর দাদা, আমার এই সরকার রোজন বারো বর্ষ পুরলা সেথি তো অনেক সবু
2: যোজনা মানে
0: হয় হয় যোজনা মানে হয়েছে সবকর লাগিগা। তো চাষবাস ক্ষেত্র থি বি অনেক যোজনা মানে করা যাইছে, যেনতা কি পিএম ফসল বীমা যোজনা। যদি আমি আমার চাষবাস র বীমা করে দেইথিমা বলে আমার কিছু বি ক্ষয়ক্ষতি হুয়ে বলে সে তার ভরপাইটা হেই পারবা।
2: বলে চাষী ভাই বোন মানে নিহাতি এই যোজনা করবার কথা নেই কে?
0: বলে দাদা,
2: হ্যাঁ হ্যাঁ,
0: সমিয়া তো মানে কম আছে আর কথাবার্তা বি গুহের আছে। বলে আগে হারে তো পৌঁছিলে ন মঙ্গলু দাদা, কথাবার্তাটা আরম্ভ করুন।
2: বলে আমি দুইজন বসি করে শুনু শুনে।
0: হয় দাদা।
3: তো চাষী ভাই বহন মানে আজের আমার আকাশবাণী রাউরকেলার স্টুডিও ন ডক্টর মনোজ কুমার জেনা আজ্ঞা আসিছন, যে কি মৃত্তিকা বৈজ্ঞানিক অছন আমার ইজেন কৃষি বিজ্ঞান কেন্দ্র কিরেইঠানে। সে আমার কিষানবাণী বৈঠকি লাগি ইজেন খরিফ ধান ফসলর পরিচালনা বিষয় ন কহবার লাগি আসিছন আমার চাষী ভাই বহন মানকে। তো পহলা করি আমি আজ্ঞাঙ্কু আমার কার্যক্রম স্বাগত করমা আর বাকি সব কথা মানকে হেমা। তো আজ্ঞা জুহার।
4: জুহার।
3: স্বাগত আপনকে আজের আমার কিষানবাণী কার্যক্রম ন।
4: আজ্ঞা।
3: তো আমার ইজেন ধান ফসলটা পুরা ভারত দেশ নে কহুন বা আমার ইজেন ওড়িশা নো বিশেষ করে চাষবাস করছেন আমার চাষী ভাই বহন মানে টাকি বসছেন কি কেন সময় বর্ষা আইবা ইজেন বর্ষা মাস পৌঁছবা আর আমার চাষী ভাই বহন মানে ভাল করে ইজেন ধান ফসল মানকে করবে বলে টিকে পান পাক রো ফের অসুবিধা মানে ফের মধ্যে মধ্যে থি দেখা যাচ্ছে বলে আপন টিকে কহুন ইজেন ধান ফসল কে আমার চাষী ভাই বহন মানে কেন তা কাই করবে ই বরস।
2: আমার তো সুন্দরগড় জেলার মুখ্য ফসল হলা ধান। আর ধান আমার বিশেষ করি এই খরিফ ঋতু বর্ষা দিনে আমার বেশি পরিমাণে ধান চাষ হচ্ছে, আউ খরাদিনিয়া খরাটিয়া ধান চাষ টিকে কম হচ্ছে।
3: আজ্ঞা।
2: যেটি জলসেচনর সুবিধা আছে সেই জায়গায় আমার খরাটিয়া ধান চাষ হচ্ছে, কিন্তু খরিফ ঋতুরে আমার এই ধান চাষ পাখাপাখি আমার যেত চাষ জমি আছে প্রায় 75 ভাগ জমিরে আমার এই ধান চাষ হচ্ছে।
3: আজ্ঞা।
2: আর বিশেষ করি মঝিয়ারি কিসম জমি বাহাল জমি যে আছে সেই জমিরে এই ধান চাষ বেশি হচ্ছে।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ যেটা আগরু ডিপ জমি থিলা আগরু ধান চাষ হচ্ছিলা, কিন্তু আমার যে বর্তমান ফসল বিবিধীকরণ করা হচ্ছে ক্রপ ডাইভারসিফিকেশন রে আমি মিলেট জাতীয় ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, মক্কা ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, পনিপরিয়া ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, ডালি জাতীয় ফসল চলবী জাতীয় ফসল আমি চাষ করছেন।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ বিশেষ করে যদি এরিয়া দৃষ্টি যদি দেখিবা পাখাপাখি 1.94 লক্ষ হেক্টর রু 2.09 লাখ হেক্টর আমার যে জমি রে এই ধান চাষ করা হচ্ছে খরিফ ঋতুরে। আউ আমার প্রায় চাষ জমি আছে সুন্দরগড় জেলার 3.13 লাখ হেক্টর।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ এই যে ধান চাষ হচ্ছে খরিফ ঋতুরে আমার প্রায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আসছে সেই বর্ষার প্রভাবরে ଆମେ ଧାନ ଚାଷ କରୁଛୁ। ସେଥିପାଇଁ ଏଇ ଯୋଉ ଖରିଫ ଋତୁରେ ଆମର ଯାହା ଧାନ ଚାଷ ହେଉଛି ପ୍ରାୟତଃ ଆମର ରେନ୍ଫେଡ୍, ଆମେ ବର୍ଷା ଜଳକୁ ନିର୍ଭର କରିକିରି ଆମେ ଚାଷ କରୁଛୁ। କିନ୍ତୁ ଆମେ ଯଦି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଦେଖିବା, ଏ ବର୍ଷ ତ ମୌସୁମୀ ଆମର ଯୋଉ ଆସିଛି ଟିକେ ଲେଟ୍ରେ ଆସିଛି, ଆଉ ତା ଛଡ଼ା ଆମର ପ୍ରତି ବର୍ଷକୁ ଆମେ ଖରିଫ ଋତୁ କଥା ଲକ୍ଷ୍ୟ କରିବା, ଆମର ବହୁତ ସମୟରେ ଡ୍ରାଏ ସ୍ପେଲ୍ ଆସୁଛି, ଯେଉଁଥିରେ କିଛି ବର୍ଷା କମିଯାଉଛି, ଯାହାଦ୍ୱାରା ମରୁଡ଼ି ସମସ୍ୟା ବେଳେବେଳେ ଦେଖାଯାଉଛି। ଦୁଇ ବର୍ଷ ତଳେ ଆମେ ଦେଖିଥିଲେ ଆମର ଜିଲ୍ଲାରେ ବହୁତ ମରୁଡ଼ି ହେଇଥିଲା ଆଉ ଧାନ ଚାଷ ବହୁତ ବିଳମ୍ବ ହେଇଯାଇଥିଲା। ତା ଛଡ଼ା ବେଳେବେଳେ ଅତ୍ୟଧିକ ବର୍ଷା ମଧ୍ୟ ହେଇଯାଉଛି, ଅନିୟମିତ ବର୍ଷା ହେଉଛି। ତା ଛଡ଼ା ଆମର ବହୁତ ଜାଗାରେ ଖାଦ୍ୟ ସାର ପରିଚାଳନା ମଧ୍ୟ ଠିକ ଭାବରେ ହେଉନାହିଁ, ଯାହାଦ୍ୱାରା ନୂଆ ନୂଆ ରୋଗ ପୋକ ମଧ୍ୟ ଆସୁଛି। ଆଗରୁ ଯେଉଁ ଜାଗାରେ ବିଶେଷ କରି ରୋଗ ପୋକ ନଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଗତ ବର୍ଷ ଆମେ ବି ଲକ୍ଷ୍ୟ କରିଥିଲୁ ମାଟିଆ ଗୁଣ୍ଡି ପୋକ ବା ଚକଡ଼ା ପୋକ ଯେଉଁ କୁହାହଉଛି, ତାର ସମସ୍ୟା ମଧ୍ୟ ବହୁତ ଦେଖାଯାଇଥିଲା। ତା ଛଡ଼ା ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯଦି ଧାନ ଚାଷ କଥା ଦେଖିବା, ଏଇ ଖରିଫ ଧାନ କଥା, ଆମର ଯାହା ଖର୍ଚ୍ଚ ଆମେ ସାର ହଉ ବିଷ ହଉ ତାର ଖର୍ଚ୍ଚ ପରିମାଣ ବହୁତ ବଢ଼ିଯାଉଛି।
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଆମର ଚାଷରେ ଆମେ ଯୋଉ ଅନୁସାରେ ଆୟ ପାଇବା କଥା ସେଇ ଅନୁସାରେ ଚାଷୀ ଭାଇମାନେ ଆୟ ପାଇପାରୁନାହାନ୍ତି, ଆଉ ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେଉଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଆମର ଯୋଉ ସମସ୍ୟାକୁ ଲକ୍ଷ୍ୟ କରିକିରି ଆମକୁ ଆମର ଧାନ ଫସଲ ବିଶେଷ କରିକିରି ଉତ୍ପାଦକତା ବଢ଼େଇବାକୁ ପଡିବ, ଯାହାଦ୍ୱାରା ଚାଷୀ ଭାଇମାନେ ଦ୍ୱିଗୁଣିତ ବା ଆମେ ଭଲ ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିପାରିବେ। ଆଉ ସରକାର ମଧ୍ୟ ଏଇ ଦିଗରୁ ପ୍ରୋତ୍ସାହନ ମଧ୍ୟ ଦେଉଛନ୍ତି, ଇନପୁଟ ସହାୟତା ଦେଉଛନ୍ତି, ଆଉ ମିନିମମ ସପୋର୍ଟ ପ୍ରାଇସ୍ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି କରିଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଚାଷୀ ଭାଇମାନେ ଯୋଉ ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କରିକି ଧାନ ଚାଷ କରୁଛନ୍ତି, ତାକୁ ଯଦି ଆମେ ଠିକ ଭାବରେ ପରିଚାଳନା କରିବା, ତେବେ ନିହାତି ଭାବରେ ଧାନ ଫସଲରୁ ମଧ୍ୟ ଅଧିକ ଅମଳ ପାଇବା ସହିତ ଆମେ ଭଲ ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିପାରିବା।
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ତ ଠିକ ଅଛେ ସାର୍, ଯେ ଆମର ଇ ଯେନ୍ ଧାନ ଚାଷ ଯାହା ଫେର ଆମେ କରୁଛୁ ସେଇଥିରେ କେନ୍ତା କାଏଁ ଆଉ କାଣା କାଣା ସବୁ ପରିଚାଳନା କରାଯାଇପାରବା ସେ ବିଷୟରେ ଟିକେ ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନମାନଙ୍କୁ କହିବେ।
2: ହଁ, ଆମେ ତ କେବଳ ଧାନ ଲଗେଇଦେଲେ ବା ଧାନ ବୁଣିଦେଲେ ଆମେ ଠିକ ଅମଳ ପାଇପାରିବା ନାହିଁ, ସେଥିପାଇଁ ଆମେ ବିଭିନ୍ନ ଦିଗ ପ୍ରତି ଯତ୍ନବାନ ହେବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଫସଲକୁ ଯଦି ଠିକ ଭାବରେ ପରିଚାଳନା କରିବା, ଆମର କୌଣସି ଜିନିଷର ଅଭାବ ନଥିବ ବା ସବୁ ପରିଚାଳନା ଆମେ ଠିକ ଭାବରେ କରିବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଯେକୌଣସି ଯଦି ଆମେ ଧାନ ଚାଷ କରୁଛନ୍ତି ଖରିଫ ଧାନ ଚାଷ, ଆମକୁ ଭଲ ଭେରାଇଟି ବା କିସମ ଆମକୁ ବାଛିବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ଆଉ ଏ ବର୍ଷ ତ ବି ଶୁଣା ହଉଛି ଟିକେ ବର୍ଷାର ପରିମାଣ କମ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି ଏଲନିନୋ ପ୍ରଭାବରେ, ସେଥିପାଇଁ ଆମକୁ ମରୁଡ଼ି ସହଣୀ କିସମ ଆମକୁ ବାଛିବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା,
2: ତାପରେ କମ ଦିନିଆ ଯୋଉ ଫସଲ ଅଛି ତାକୁ ଆମେ ବାଛିବାକୁ ପଡିବ, ଆଉ ଯୋଉଟାକୁ ବର୍ତ୍ତମାନ ଟର୍ମ ଯାଇଛି ଜଳବାୟୁ ସହନଶୀଳ ଆମେ ଫସଲକୁ ବା କିସମକୁ ଆମକୁ ବାଛିବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଆମର ବହୁତ ଗୁଡ଼ିଏ ଭେରାଇଟି ମଧ୍ୟ ଅଛି, ଚାଷୀ ଭାଇମାନେ ମଧ୍ୟ ତାକୁ ନେଇକି ତଳି ପକେଇଛନ୍ତି। ଯଦି ଭଲ ଭେରାଇଟି ନ ହେବ, ଅଧିକ ଅମଳକ୍ଷମ ବିହନ ବ୍ୟବହାର କରିବା, ହାଇବ୍ରିଡ୍ ବିହନ ବ୍ୟବହାର କରିବା, ଯାହାଦ୍ୱାରା ଆମେ ଅଧିକ ଅମଳ କ୍ଷମତା ଥିବା ବିହନକୁ ବ୍ୟବହାର କରିବା ଦରକାର।
3: ଆଜ୍ଞା,
2: ତାପରେ ଆମର ମଞ୍ଜି ବାହିତ ରୋଗ ବହୁତ ରହୁଛି, ସେଥିପାଇଁ ଆମକୁ ମଞ୍ଜିକୁ ବିଶୋଧନ କରିବାକୁ ପଡିବ।
3: ଆଜ୍ଞା,
2: ଆଉ ବହୁ ଜାଗାରେ ଯଦି ଆମେ ଠିକ ଭାବରେ ବିଶୋଧନ କରିନଥିବା, ତେବେ କ'ଣ ହୁଏ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରୋଗ ସମସ୍ୟା ବହୁତ ହେଇଯାଏ, ସେଥିପାଇଁ ଆମେ ମଞ୍ଜିକୁ ବି ବିଶୋଧନ କରିବା। ତା ଛଡ଼ା ଆମେ ଯୋଉ ତଳି ପକାଉଛନ୍ତି, ଆମର ତ ପ୍ରାୟ ରୁଆ ଧାନ ବୁଣା ଧାନ ପରିମାଣ ଟିକେ ଧୀରେ ଧୀରେ କମିଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆମେ ଯୋଉ ନର୍ସରୀ କରିକିରି ଆମେ ତଳି ପକାଉଛନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ଠିକ ଭାବରେ ପରିଚାଳନା କରିବା ଦରକାର, ଯାହାଦ୍ୱାରା ଆମେ ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ତଳି ପାଇବା, ତଳିର ବୟସ ଠିକ ଭାବରେ ଆମେ ଲଗେଇବା, ଯାହାଦ୍ୱାରା ସୁସ୍ଥ ତଳି ହେଲେ ଆମେ ସୁସ୍ଥ ଫସଲ ଗୋଟେ ଆମେ ପାଇପାରିବା।
3: ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଆମେ ନର୍ସରୀ ପରିଚାଳନା ଉପରେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦେବାକୁ ପଡିବ, ଆଉ ଠିକ ସମୟରେ ରହିବା ଦରକାର। ବହୁତ ସମୟରେ ବିଭିନ୍ନ କାରଣରୁ ହଉ ଚାଷୀମାନେ ଟିକେ ଡେରିରେ ରୁହନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ ତାଦ୍ୱାରା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଅମଳ ମଧ୍ୟ କମିଯାଇଥାଏ।
3: ଆଜ୍ଞା,
2: ଆମେ ସେଥିପାଇଁ କୋଉ ସମୟରେ ଲଗେଇବା, କେତେ ଦିନର ତଳି ଲଗେଇବା, ତାର ପରିଚାଳନା ମଧ୍ୟ ଦରକାର। ଆଉ ସବୁଠୁ ମୁଖ୍ୟ ହେଲା ଫସଲ ପାଇଁ ଯୋଉ ଆମର ଖାଦ୍ୟ ସାର ଦରକାର, ଆମର 18 ଖାଦ୍ୟ ସାର ଦରକାର। ଆମର ବହୁତ ଜାଗାରେ ଆମେ ମନ ଇଚ୍ଛା ରାସାୟନିକ ସାର ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି, ତାଦ୍ୱାରା ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେବା ସହିତ ବେଳେବେଳେ ଠିକ ସମୟରେ ସାର ମଧ୍ୟ ଉପଲବ୍ଧି ହୁଏ ନାହିଁ, ଆଉ ପରିଚାଳନା ମଧ୍ୟ ଠିକ ଭାବରେ ହେଇପାରେ ନାହିଁ।
3: ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ତାକୁ ଯଦି ପରିଚାଳନା ଠିକ ଭାବରେ କରିବା, ତେବେ ମଧ୍ୟ ଆମେ ଭଲ ଅମଳ ଆଶା କରିପାରିବା। ତା ଛଡ଼ା ବର୍ଷା ଜଳକୁ ବ୍ୟବହାର କରି ଯେହେତୁ ଆମେ ଫସଲ ଚାଷ କରୁଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଜଳ ପରିଚାଳନା ମଧ୍ୟ ଗୋଟେ ମୁଖ୍ୟ ଦିଗ, ଯେଉଁଥିରେ ବର୍ଷା ଯଦି ବେଶୀ ଅଛି ପାଣି ଜମିକି ରହୁଛି ତାକୁ ନିଷ୍କାସନର ବ୍ୟବସ୍ଥା କରିବା, କିମ୍ବା କୋଉ ସମୟରେ ଯୋଉ ସଙ୍କଟ ସମୟ ଅଛି ଆମେ ତାକୁ ଜଳ କେତେ ରହିବା ଦରକାର, ମାଟିର ଆର୍ଦ୍ରତା କେତେ ରହିବା ଦରକାର, ସେଟା ମଧ୍ୟ ଆମେ ଗୁରୁତ୍ୱ ଦେବାକୁ ପଡିବ। ସେଥିପାଇଁ ଜଳ ପରିଚାଳନା ଗୋଟେ ମୁଖ୍ୟ ଦିଗ ସେଟା କରିବା। ଆଉ ଫସଲ ଅମଳ କମିବାର ଗୋଟେ ମୁଖ୍ୟ କାରଣ ହେଲା ଘାସ।
3: ଆଜ୍ଞା,
2: ଆମର ବହୁତ ଜାଗାରେ ବିଶେଷ କରି ବୁଣା ଧାନରେ ବହୁତ ଘାସ ହେଉଛି, ଆଉ ରୁଆ ଧାନରେ ମଧ୍ୟ ବହୁତ ଘାସ ହେଉଛି, ଘାସ ସମସ୍ୟା ଆମର ପ୍ରତିବର୍ଷ ଲାଗି ରହୁଛି। ଯଦି ଆମେ ଘାସକୁ ଯଦି ପରିଚାଳନା କରିବା, ତେବେ ନିହାତି ଭାବରେ ଆମର ଯେମିତି ଘାସ ଫସଲ ସହିତ କମ୍ପିଟିସନ କରୁଛି, ଆମର ଜଳ ପାଇଁ କରୁଛି, ଖାଦ୍ୟସାର ପାଇଁ କରୁଛି, ଆଲୋକ ପାଇଁ କରୁଛି, ଘାସ ମୁଁ ଦେଖୁଛି ଅମଳ ବହୁତ ପରିମାଣରେ କମେଇ ଦେଇଥାଏ। ଆମେ ଯଦି ଘାସକୁ ମଧ୍ୟ ନିହାତି ଭାବରେ ପରିଚାଳନା କରିବାକୁ ପଡିବ। ତା ଛଡ଼ା ଧାନ ଫସଲ କରୁଛନ୍ତି ମାନେ ଆମେ ରୋଗ ପୋକ ତ ନିହାତି ରହିବ, ସେଥିପାଇଁ ରୋଗ ପୋକ ପରିଚାଳନା ମଧ୍ୟ ଆମେ ଯଦି ଠିକ ଭାବରେ କରିବା ତେବେ ମଧ୍ୟ ଆମେ ଅମଳକୁ ଠିକ ଭାବରେ ପାଇପାରିବା। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ ଜଳବାୟୁ ଉପରେ ଆମେ ନିର୍ଭର କରୁଛନ୍ତି ଚାଷକୁ, ଜଳବାୟୁ ଅନୁକୂଳ ଆମ କୃଷି କରିବାକୁ ପଡିବ।
3: ବିଲକୁଲ,
2: କିସମଠୁ ଆରମ୍ଭ କରିକିରି ଯୋଉ ପ୍ରାକ୍ଟିସ ଅଛି, ଯୋଉ ଆମେ ଯେମିତି କମ୍ ପାଣିକୁ ଆମେ ବ୍ୟବହାର କରିକି ଚାଷ କରିବା, ରୋଗ ପୋକ ସହଣୀ କିସମ ବ୍ୟବହାର କରିବା, ସେଥିପାଇଁ ସେଇ ଜିନିଷ ଆମକୁ ଜଳ

0: কথাচিত্র থিলা সত্যম শিবম সুন্দরম গীতটি কণ্ঠদান করেছিলেন লতা মঙ্গেশকর এবং সাথী গীত রচনা পণ্ডিত নরেন্দ্র শর্মা সঙ্গীতরে সজাইছিলেন লক্ষ্মীকান্ত পেরেলাল। শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হিউম্যান ফিউচার।
1: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
3: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিলা কি?
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বুডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু।

0: আস হে দেবশ্রী অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব
1: নজাণ কি হে কপটি বিষ্ণু পরমেশ নীলমাধব রূপরু অন্তর্ধান হেল তুম্ভে নীলগিরি কোলু কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্র দুম্নে কল শোকাপ্লুত
0: জাণে মুহি সেমানে মো পরম ভকত তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটাই খালি তুম লীলা দেখিবার পাই
0: শুণ তেবে নারদ গোসাঁ যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপরে বাস কলি সেইদিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলক বৈকুণ্ঠপুরকু চালিগলে এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা সে মো পাখরে আপত্তি কলে মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহি বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে মু প্রতিশ্রুতি পালন করিবাকু অন্তর্ধান হইযাইছি
1: নারায়ণ নারায়ণ তাপরে প্রভু
0: অন্তরাড়কু আস সবু কথা কহুছি
1: চালন্তু চালন্তু প্রভু
2: নীলমাধবঙ্ক
3: দর্শন করিপারিবু
1: রানী গুণ্ডিচা রাজা ইন্দ্র দুম্ন তোমার নীলমাধব আউ
2: নাহান্তি
1: না সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাই
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে মু যাহা কহুছি মন দেই শুনো

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাচ্ছি তাঁক পাদ তলে গুহারি করবি, তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কাহি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকে চহলাই দেইছি সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকে সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঢ়ারে থিবা আমার জন্মস্থান মহাবেদীকে থরে বুলিবাকু যিবা তুমি অনুমতি দেলে
0: এ তো অতি উত্তম কথা এথিরে আপত্তি করিবার মোর কোন অছি
1: কোন খালি যিবা আসিবা না সেটি কিছু দিন রহিবা
0: তুই যা স্থির করিব
1: কেউ দিন যিবা
0: যেউ দিন তুই ঠিক করিব
1: কেউথিরে যিবা
0: তু যেউথিরে কহিব
1: রথরে যিবা
0: যিবা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেইথিরে যিবা তুমি তাড়ধ্বজরে যিব মু যিবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যিবে আউ গোটে কথা ভাই পতিয়ে কথা
0: কোন
1: মহাবেদী আমার জন্মস্থান সেঠিকি প্রতিবর্ষ থরে যাই বুলি আসলে কেমিতি হন্তা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাঙ্গরে ভেট মধ্য হই জানতা আউ মাউসিঙ্গ ঘরু পোড়পিঠা মধ্য খাঁতি
0: মাউসিঙ্গ পোড়পিঠা পত্র মনে পড়িলাণ হ তো কথার মু কোন কেবে অমত হেইছে রে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতে বলে যাহা চাহিবু যাহা করিবু সবুতে মোর মত রহিছে
1: ধন্য হেলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হেবি নাই ভাই ভৌণী তিনিহে রথরে বসি জন্মস্থানকু যিব আউ মু কাহিকি মু কোন তোমার জগুয়াড়ি কি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

0: অসচ্ছ অপমান, এ অপমান, এ অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাড়ের দিয়া কাঞ্চি রাজার এই দম্ভক্তির প্রতিশোধ নেওয়া পড়ব মহামন্ত্রী। মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করা পড়ব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর। মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকে ছারখার করি সে রাজা ও তার কন্যাকে শীঘ্র বন্দী করি এটাকে ঘেনি আসিব।
1: যাও যাও মন্ত্রী কর আয়োজন।

0: দেখো দেখো দুধারী কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্ডাল নৃপতি পুরুষ উত্তম।
1: কে কোন হলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর নুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি নেই প্রভু। আজি এ অপমানর তীব্র চড়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ের সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতকি মোর মিনতি, এতকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমর অপমান, তার পরাজয় আমর পরাজয়। চালো ভাই যিবা আমি কাঞ্চি রাজ্যে, সাহায্য করিবা গজপতিঙ্কু সেঠারে, পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যিবা।
3: চাল মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: বিজয় না আমার সফল হয়েছি বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি যে মা পদ্মাবতী আজি মোর বন্দিনী মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাই পদ্মাবতী জনে চণ্ডাল সাথী বিবাহ করিবাকু পড়িব।
1: চণ্ডাল সাথী?
0: চণ্ডাল সাথী মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্ক প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে নাহি তুম, জনে চণ্ডাল বর খুঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা, শীঘ্র এ কার্য সমাপন করিবাকু হব। শ্রীগুণ্ডিচা দিন হেলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবে, যাহাঙ্কু কাবেরী কোলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি, সে আজ মো প্রতি এক নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছ, এই অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।